0: दिल बना है शीशे का, पत्थर पे इश्क मत फेंको।
1: Uur per dag en 7 dagen in de week. We zijn er gewoon altijd. Ujala Radio, de grootste en beste Hindoestaanse radiozender van Nederland.